0: পাগল কাবনই বুহো
1: ডাউনলোড ফ্রম dhoonweb.in
2: আরে জানা ভুজ পিসি সতুয়া বনাও
3: আরে বুড়ো আরে কোন কাম ধান্দা বাকি না ও খালি এত মেসিনত রহেল
4: আরে টন্ডা জানা তুই আইসু আইসু রেডিও নানু ভাই ভোজপুরি আই এফএম আজে শুনেলা কান মে লাগাউতে ঝুম গালা
3: আরে খালি আপনাকে শুনবা আগে আমারে শুনাইবা
4: চলো না শুনলা।